0: মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্যিক মন্ত্রীসভাত স্থান লাভ করা ১২গৰাকী মন্ত্রীর কালি শপথ গ্রহণের পাছতেই সন্ধিয়া নবগঠিত সরকারের দ্বিতীয়খন কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়। লোকসভা ভবনত হওয়া কেবিনেট বৈঠকত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধরে সকল মন্ত্রী উপস্থিত থাকে। বৈঠকের অন্তত মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় সংবাদ মাধ্যমক সম্বোধন করে কেবিনেট বৈঠকত হওয়া বহুকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা প্রকাশ করে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় এই সংবাদমেলত সদরি করা অনুসরি অহাদিনের ভিতর নতুন মন্ত্রীসল দপ্তর বিতরণ করা হব আর আজির ভিতরতে বিভিন্ন জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব বিতরণ করা হব। কালির কেবিনেটে রাজ্য সরকারের সকল কর্মচারীর মরগিয়া বানস ৫৮% বৃদ্ধি করে ৬০% করার অনুমোদন জানায়। বিধায়ক উন্নয়ন পুঁজির এবছর ১.৫ কোটি টাকা বৃদ্ধি করা হয় আর অহা বিত্তীয় বর্ষের এই পুঁজি ২ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। ২ কোটি টাকার ভিতর ১০% টাকা অন্যান্য ব্যয়ের বাবে ধরা হব, অর্থাৎ ১.৮ কোটি টাকা মূল পুঁজির ব্যবহার করা হব আর ২০ লাখ টাকা অন্যান্য ব্যয় খরচ করা হব।
1: এই বছর আমি এমএলএ এরিয়া ফান্ড ১.৫ কোটি টাকালৈ বৃদ্ধি করেছো আর ১ এপ্রিলের ২ কোটি টাকালৈ ই বৃদ্ধি হব। এই বছর ১.৫ কোটি রখার মূল উদ্দেশ্যটো হৈছে যেহেতু আধা সময় পার হয়ে গেল, এই বছর ই ১.৫০ কোটি হব, অহা বছর ই ২ কোটি টাকালৈ বৃদ্ধি হব। এই ২ কোটি টাকার ১০% আমি এনেকে রাখিছো যত নেকি স্কুলের ফেন এখন লাগে, কৰবাত নামঘৰত তাল এযোৰ লাগে বা কোনোবা দিব্যাংগক হুইল চেয়ার এখন লাগে, তেনেকুৱা কিছু আমি চোকা লৰা এজনক কেতিয়াবা লেপটপ এটা দিব লাগে শিক্ষার্থী এজনক, এনেকুৱা ১০% টাকা আমি ইনষ্ট্ৰুমেণ্ট আদি কিনাৰ বাবে তাৰ ভিতৰত আমি ৰাখিছো।
0: মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় লগতে প্রকাশ করা অনুসরি অহা ৬ জুলাইৰ পৰা ২১ দিনৰ বাবে বিধানসভাৰ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হব। মুখ্যমন্ত্রী লগতে কয় যে বাজেট গৃহীত হওয়ার পাছত ১ আগষ্টৰ পৰা রাজ্য চৰকাৰৰ প্ৰতিখন আঁচনি পুনৰ নিয়মিতভাৱে কার্যকরী করা হব। কেবিনেটে রাজ্যৰ দ্বিতীয় ৰাজধানী

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতাৰ কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপনার সৈতে।
2: কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার লৈ আহিছে

0: This is Akashvani. In the special series, now we bring you a discussion on 12 years of the Modi government, from women empowerment to women-led development. Participants, sir.
1: কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়াই কৈছে যে দেশের যুব প্রজন্মই 2047 সনের ভিতর বিকশিত ভারতের লক্ষ্যত উপনীত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে আধুরা হয়ে থাকা রেল প্রকল্পসমূহ সমাধান করার ব্যবস্থা গ্রহণ করেছে বলে প্রকাশ করেছে। ইসরায়েলে যুদ্ধবিরতি উলঙ্ঘা করে দক্ষিণ লেবাননত চলা বিমান আক্রমণত আজি 9 লোক নিহত হয় আর ভারতের পুরুষ দলটোয় তৃতীয়বারের 18 বছর অনূর্ধ্ব এশিয়া কাপ হকি প্রতিযোগিতার চূড়ান্ত বিজয় খিতাব দখল করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আজি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরামর্শদাতা পরিষদের এখন বৈঠকত অধ্যক্ষতা করে। বৈঠকত শ্রীমোদী আর পরিষদের বিষয়ববীয়াসকলে দেশের অর্থনৈতিক ত্বরান্বিত করবা বহুকটা বিষয়ত আলোচনা করে। দেশের জনসাধারণের জীবন ধারণের মান উন্নত করবা আর সহজ ব্যবসায় সম্বন্ধীয় বহুকটা বিষয়তো পর্যালোচনা করা হয়। বৈঠকত পশ্চিম এশিয়ার পরিস্থিতি সমগ্র বিশ্বর ভারতের উপর পেলওয়া প্রভাবের বিষয়েও স্থান লাভ করে। সামাজিক মাধ্যমের এটা বার্তাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কয় যে বৈঠকত দেশের অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন আর উন্নয়নমূলক কার্যপ্রণালীর বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়। দেশের অর্থনৈতিক ব্যবস্থাটক কিদরে গতি প্রদান করবি সেই বিষয়েও মতামত দাঙি ধরে। কেন্দ্রীয় যুব পরিক্রমা আর ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়াই কৈছে যে যুব প্রজন্ম দেশের সর্ববৃহৎ শক্তি আর এই শক্তিয়ে 2047 সনের ভিতর বিকশিত ভারতের লক্ষ্যত উপনীত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। নতুন দিল্লীত আজি বিকশিত ভারতের যুব প্রজন্ম মূর ভারত যুব সম্মিলনত ভাষণ দিয়ে শ্রীমান্ডভিয়াই কয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে যুবক যুবতী সকলে যাতে রাষ্ট্র নির্মাণের নিজা আশা আকাঙ্ক্ষা ধারণা উদ্ভাবনের বিষয়ে নিজের মত প্রকাশ করবেন তার মূর ভারত মঞ্চ বিকশাই তুলিছে। মন্ত্রীগুলো উল্লেখ করে যে দেশের 65% নাগরিকের বয়স 35 বছরত কম। এই বৈশিষ্ট্যই ভারতক বিশ্বর অন্যতম যুব রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিছে।
2: দেশ কা 65 পপুলেশন বিলো 35 হে ইয়ানি কি দেশ যুবা দেশ হে এই দেশ কি যুবা কি শক্তি কো বিকশিত ভারত কে রাহ পর লে জানে কে লিয়ে সংযোজনে কা কাম নরেন্দ্র মোদি জি নে করা হে।
1: তেও কয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বত সরকারে রাষ্ট্র গঠন আর ভারতক এখন উন্নত দেশ হিসেবে গড়ি তোলার যুবক যুবতীসকলের সম্ভাবনীয়তা দক্ষতা আর শক্তি এটা নতুন গতি দিয়ার অবিরত প্রয়াস অব্যাহত রাখিছে। বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনে দুদিনিয়া ঝাড়খণ্ড ভ্রমণের কার্যসূচীরে আজি রাঁচিত উপস্থিত হয়। নেতাগুলো বিমানবন্দরের পুনে পুনে কর্পূরী ঠাকুর সকলে গিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। তার পিছত তেও ভগবান বিরসা মুন্ডার প্রতিমূর্তিত পুষ্পাঞ্জলি অর্পণ করে। শ্রীনবীনে কয় যে ঝাড়খণ্ড হয়েছে তেওঁ জন্মভূমি আর দ্বিতীয়খন ঘর। ঝাড়খণ্ডলৈ আহিলে তেওঁ ঘরলৈ অহার সুখ অনুভব করে বলেও প্রকাশ করে। নীতিন নবীনের এই ঝাড়খণ্ড ভ্রমণক রাজ্যখনের গুরুত্বপূর্ণ বলে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবীর রাজ্যিক বিজেপির নেতাকর্মীসকলে প্রকাশ করেছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে কৈছে যে পশ্চিমবঙ্গের দীর্ঘদিন ধরে আধরুয়া হয়ে থাকা রেল প্রকল্পসমূহ সমাধান করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপে রাজ্যখনত রেল আন্তঃগাঁথনির উন্নয়নের ক্ষেত্রত এটা নতুন যুগের সূচনা করব। কলকাতার নবান্নাত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এখন যুটীয় সংবাদমেল সম্বোধন করে শ্রীবৈষ্ণবে কয় যে 2026 বর্ষর রেল বাজেটত পশ্চিমবঙ্গের 14,205 কোটি টাকার আবন্টন দিয়া হয়েছে। তেও কয় যে রাজ্যখনত ইতিমধ্যে 10টা অমৃত ভারত রেল স্টেশনের নির্মাণ সম্পূর্ণ করা হয়েছে। 9খন বন্দে ভারত এক্সপ্রেস রেলগাড়ি আর কেবাখনো অমৃত ভারত রেলগাড়ির বর্তমান চলাচল করে আছে। রেলমন্ত্রীগুলো অহা 5 বছরের ভিতর কলকাতা মেট্রোর মুক্তি করবলিয়া 60খন পরবর্তী প্রজন্ম রেলগাড়ির পরিকল্পনা করে থাকার কথাও ঘোষণা করে। প্রস্তাবিত দিল্লী লখনৌ বারাণসী পাটনা শিলিগুড়ি বুলেট রেলগাড়ি করিডর

0: মানে একদম সুটি সুটি কে গাবা কিনি বস্তু
1: মোর তুলি কি হবেও হুরে হি সুন
0: সুন একদম আই দিবা হ্যাঁ
1: সুন
0: কইলে গুছি গলা টাল হ্যাঁ